0: 爸爸哪里买他菜了？他爸哪里哦？让我看你咖啡的我给他的哦。爸爸买你高嘞该努力哦。爸爸买你高嘞该努力哦。爸
1: 爸买你高嘞该努力哦。
0: নমস্কার, ও আল আধিকারিক, তবে আর রয়েল শুনতে উল্লা রেডিও সফলতা,
2: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ
3: নমন লাইভ।